0: hosts on Backchat are Brian Wong and Mike Krause. That's it for me, Nathan DeElders. The team with Bonnie Owl, Carolyn Wright and Jeff Chang. I wish you a good day ahead.
1: RTHK, the news at 9 with Tony Sabine. Chief Secretary Eric Chan has described formulating Hong Kong's first five-year plan as a milestone for the city. He said the blueprint, which would allow all sectors to learn about Hong Kong's policy directions in the coming 5 years, would highlight the northern metropolis development. Chan was speaking in an interview marking 4 years of the current term government.
2: In the past, we only have the chief executive's policy address, which only covers a one-year period. But sometimes people wish to learn about Hong Kong in the longer term. For example, a foreign student who wishes to study in Hong Kong, as well as companies planning to set up headquarters in the SAR, may want to know about the city's future development. If we let them know about our planning, they would be aware of the directions.
1: Lawmaker Duncan Chu says Hong Kong is on track to become a global innovation and technology center, saying the industry is in the right direction in terms of building infrastructure and boosting research and development capabilities as the city comes up with its first five-year plan. But Chu, who represents the IT sector, believes it'll take some time for the SAR to go from a tech follower to a creator.
3: Giving Hong Kong as a user before into a city that will create technology that will innovate and, you know, having a very high stream, upstream development and research capability is a difficult task. So I would rate that we are at the very early stage because, you know, the policy that really enable Hong Kong to go upstream and putting all the effort into research and counting the GDP ratio in R&D, I think we only really started this work in the last 4 or 5 years.
1: Under the nation's 15th five-year plan, Hong Kong should boost its competitive edge by developing itself into an international innovation and technology hub. And Chu also believes Hong Kong should see incremental results in 5 years' time, pointing to a few industries which could yield so-called unicorn firms or startups with valuations exceeding $1 billion.
3: We have identified a few vertical, I would say, life sciences, AI, and precision manufacturing, or the next stage of the frontier techs. And these are all areas that I think Hong Kong has the ingredients, have the foundation to do well. So if you ask me if we have to set a target in 5 years' time, I would say in certain particular industry, a vertical in the industry, we should see some unicorns, you know, growing up in Hong Kong. We should see some teams and research going to a global stage.
1: Mainland authorities have launched a level 3 emergency response after a magnitude 5.5 earthquake rattled Kaohsiung County in Sichuan Province just after midnight. Residents in Kaohsiung and nearby areas reported strong tremors. Tremors were even felt in the provincial capital Chengdu, as well as the nearby city of Chongqing. State media said at least 13 people suffered minor injuries, while nearly 200 people were evacuated to safety. Emergency crews reached the epicenter quickly and local roads remain open. Authorities are still assessing the situation, but for now, no building collapses or trapped individuals have been reported. Overseas, Europe's deadly heat wave pushed east over the weekend. The heat remains intense across central and eastern Europe, with the Czech Republic, Hungary and Poland hit hard as temperatures soar and records fall. At least 191 million Europeans are expected to face temperatures above 35 degrees today. France has already reported 1,000 excess deaths over the past week of mostly older people. Jamie Clark reports.
4: Temperatures soared above 40 degrees Celsius in several countries on Sunday as the heatwave shattered records across Central and Eastern Europe. Poland recorded a new all-time record high of 40.5 degrees, Germany a new national high of 41.7 degrees, while the Czech Republic's Meteorological Institute said Sunday was the first time it had ever registered a temperature of 41 degrees, with 41.9 recorded north of Prague. Scientists have said the heat wave, which began on the 20th of June, was the worst recorded in Europe. The French Public Health Agency said most of the heat-related deaths involved older people.
1: And now for the local weather. Mainly cloudy with occasional showers. Showers will be heavy at times with thunderstorms at first. The maximum temperature will be about 31 degrees during the day. The outlook becoming very hot with sunny periods and one or two showers in the next couple of days. It is 28 degrees Celsius. The humidity is 90%. The news from RTHK.
5: The following is a personal view programme.
6: Good morning and welcome to Back Chat. I'm Brian Wong.
7: And I'm Mike Rouse.
6: On today's programme, we will first focus on a situation in Venezuela, where numerous nations, including China, are sending aid and special teams to assist the South American nation that was rocked by two major earthquakes last week. Rescuers are working around the clock to find survivors, as interim President Delcy Rodriguez has called for national unity through these very difficult times.
7: We then learn more about the dangers of keeping rare animals as pets after an injured juvenile crocodile was found on the balcony of a Shamsi Po flat.
6: Yes, certainly a pet peeve of ours. After the break, we'll find out how accepting specific language proficiency results in Urdu and Hindi of the Hong Kong Diploma of Secondary Education Examination will foster multilingualism and broaden career options for students.
7: And to wrap up the show, we'll hear from our AI consultant after China's supercomputer, Lineshine, surpassed its US counterpart, topping the world's supercomputer rankings.
6: And as always, we'd love to hear your thoughts. You can call us at 233-8266, WhatsApp 6899-8518, email backchat at rthk.hk, or comment on our Facebook page, Backchat on RTHK Radio 3. So, the first, a very challenging situation right now in Venezuela, right, Mike, with last Wednesday, Venezuela experienced its strongest earthquake since 1900, and at least 164 people died with multiple buildings destroyed near the capital. Ligaria apparently was the hardest hit state after the two back-to-back powerful earthquakes measuring 7.2 and 7.5 in magnitude struck the country. To better to understand the scale and nature of these seismic events, Rafael Blett spoke to Luca Dalzilio, assistant professor at Nanyang Technological University and principal investigator at the Earth Observatory of Singapore.
8: My first reaction was deep concern, both as a scientist and simply as a person. We often study earthquakes through data and computer models, but it's important to remember that behind every seismogram, there are people, families, and entire communities whose lives have changed in a matter of seconds. So from a scientific perspective, this event immediately stood out because it was highly unusual. We didn't see just one large earthquake. We saw two very large earthquakes occurring less than 40 seconds apart, with the second one even larger than the first. That kind of a sequence is what we can call it earthquake tablet, and is relatively uncommon. It tells us that a very large amount of stress was released across neighboring sections of the fault in an extremely short period of time.
9: Is the doublet also considered a replica, or is that different from a replica?
8: No, that's different. So in that case, when we think about this and when we talk about the usual terminology of a main shock or aftershock sequence, let me start maybe from a normal picture, because it's what people have in mind. Usually an earthquake is one main shock and then is followed by aftershocks. Those aftershocks are smaller and they become rarer over the days as the days pass. And the rule of thumb is that each of one releases roughly 10 times less energy than the main shock. The activity fades away following a very regular pattern, or in a way it follows like a pattern that we can see many sequences. A doublet is something different. A doublet, it means that the two earthquakes of a comparable size were close together in space and time. And what makes this Venezuelan event so striking is that the second shock was actually bigger than the first one.
9: Which
8: the
9: is
8: first
9: very one rare.
8: Yes. Well, this was a 7.2, the first one, and 39 seconds, a larger event of 7.5 happened. This is not a main shock followed by a smaller aftershocks. We are talking about two large earthquakes back-to-back.
9: When we think about earthquakes in South America, we usually think about Chile, not much Venezuela. How prone is Venezuela to earthquakes?
8: Yes, this is A very important question. And
10: রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সঙ্গে হামের মতো মহামারী থেকে বাঁচতে শিশুদের ক্যাম্পেইনে নিয়ে আসছেন অভিভাবকরা।
11: ভিটামিন এ ক্যাপসুলটা খাওয়াতে পেরে স্বস্তি বোধ করছে আর কি, যেহেতু ভিটামিন এ ক্যাপসুল রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে জড়িত, তাই
12: বাচ্চাদের তো বিভিন্ন রোগ হয়, তাহলে এগুলো খাইলে বাচ্চারা রোগ থেকে মুক্তি পাবে আশা করি।
13: যে হামের প্রাদুর্ভাবটাও কিন্তু দেখা দিছে, এটা যদি ছয় মাস পর পর ক্যাম্পিং হয় এটা হচ্ছে আর একটু বেশি ভালো হবে।
14: আমার বাচ্চা সুস্থ জনিত ওষুধটা দেওয়া হয়েছে, তাই আমার কাছে অনেকটা ভালো লাগে।
10: স্বাস্থ্যমন্ত্রী জানান, লক্ষ্যমাত্রা পূরণে অতিরিক্ত 20 লাখ টিকা মজুত রেখেছে সরকার। কোন শিশু যেন বাদ না যায় সেজন্য বিশেষ ব্যবস্থার কথা জানান মন্ত্রী।
15: 2 কোটি 60 লক্ষ পিস ভিটামিন এ ক্যাপসুল আমরা আজকে খাওয়াচ্ছি। এই ক্যাপসুল দেওয়া হচ্ছে 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুদের জন্য। 1 লক্ষ আয়ু নীল রং ক্যাপসুল, সংখ্যা 20 লক্ষ 4 হাজার। 12 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের 2 লক্ষ আয়ু লাল রঙের ক্যাপসুল, 2 কোটি 20 লক্ষ 31 হাজার পিস, দুটি মিলে 2 কোটি 55 লক্ষ 34 হাজার পিস আমরা আজকে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি।
10: এছাড়া লক্ষ্যমাত্রার 100% শিশু হামের টিকা পেয়েছে বলে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাদপড়াদের খুঁজে খুঁজে টিকার আওতায় আনা হচ্ছে।
15: সমস্ত বাচ্চাদেরকে আমরা কভার করেছি, তারপরে আমরা খুঁজে খুঁজে 21 তারিখ থেকে আমরা দিচ্ছি। এখন যেটা দিচ্ছি আরেকটা সাপোর্টিভ, আমরা বাচ্চাদেরকে ভিটামিন দিচ্ছি, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না।
10: এদিকে ঢাকার 2 সিটি কর্পোরেশনে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। প্রথম দিন বাদ পড়লেও টিকা সেন্টারে মিলবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। আর দেশের 12টি জেলার 58টি উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে আরো 4 দিন।
16: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন আশা প্রকাশ করে বলেছেন, চীনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর মাধ্যমে বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে। বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, চীনের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের 6টি সমঝোতা স্মারক স্বাক্ষর প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ঢাকা বেইজিং সম্পর্ক দেশের অর্থনীতি, প্রযুক্তি এবং আন্তর্জাতিক রাজনৈতিক মর্যাদা ও সম্মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
17: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
18: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারে প্রাণী সম্পদ খাতের পণ্য রপ্তানি করাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় হ্যাচিং এগ বা ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম রপ্তানি কার্যক্রমের উদ্বোধনকালে একথা বলেন। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বলেন, এই রপ্তানি কার্যক্রম বাংলাদেশকে একটি রপ্তানিমুখী দেশ হিসেবে প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এবং এটি দেশের রপ্তানি বহুমুখীকরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের প্রচলিত সনদ নির্ভর শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতা ভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে। তিনি গতকাল রাজধানীর তেজগাঁও কলেজে স্নাতক সম্মান প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনের দুর্নীতি, অব্যবস্থাপনা ও দূরদর্শিতার অভাবে দেশের সামগ্রিক শিক্ষার মান চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার এই স্থবিরতা ও সংকট দূর করতে শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় এবং কাঠামোগত সংস্কার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। রাজধানীর গুলশানে ক্ষমতার অপব্যবহার করে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক সহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী 1 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এদিন ধার্য করেন। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা হামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 15 জুলাই দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জোশিতা ইসলাম এ দিন ধার্য করেন। 47তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন পিএসসি। গতকাল পিএসসির ওয়েবসাইটে এর ফলাফল প্রকাশ করা হয়। এই পরীক্ষার মাধ্যমে চাকরিতে নিয়োগের জন্য মনোনয়ন পেয়েছেন মোট 1,521 জন। ফেসবুকে ছড়িয়ে থাকা অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্য এড়িয়ে খবরের ভেতরের খবর বের করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। তিনি গতকাল সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ এর উদ্যোগে আয়োজিত বিএসআরএফ ফল উৎসবে এ আহ্বান জানান। সাংবাদিকতার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহকে সাধুবাদ জানিয়ে তথ্য ও সম্প্রচার সচিব বলেন, প্রকৃত তথ্য ও সত্যতা জেনে খবর প্রকাশ করতে হবে।
17: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
18: এবার আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালী ও পার্শ্ববর্তী এলাকায় তিন দিনেরও বেশি সময় ধরে চলা পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। দেশ দুটি আগামীকাল কাতারের দোহায় বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। এই আলোচনাটি মূলত হরমুজ প্রণালী দিয়ে অবাধ নৌ চলাচলের উপর গুরুত্ব দেবে এবং এটি এমন একটি বিষয় যা নিয়ে ট্রাম্প বারবার মন্তব্য করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, সমঝোতা স্মারকের শর্তাবলী না মানলে ইরানের বিরুদ্ধে

আহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ধ্বংসাবশেষের মধ্যে আটকে পড়া লোকদের এখনও বেঁচে থাকার আশা রয়েছে, যদিও তাদের উদ্ধারের সুযোগ দ্রুতই ফুরিয়ে আসছে।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। লস অ্যাঞ্জেলেসে ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের প্রথম খেলায় গতরাতে দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে পরাজিত করে শেষ ষোলোতে পৌঁছেছে কানাডা। এদিকে আজ রাত 11টায় নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। ক্রিকেট। হারারেতে একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক জিম্বাবুয়ে প্রথম ইনিংসে 1 উইকেটে 136 রান নিয়ে আজ বেলা 1:30টায় দ্বিতীয় দিনের ম্যাচ শুরু করবে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়। শেষ পর্যন্ত বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে 140 রান সংগ্রহ করে। দলের পক্ষে মমিনুল হক সর্বোচ্চ 60 রান করেন। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 9টা পর্যন্ত রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:14 এবং সূর্য অস্ত যাবে 6:50। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হচ্ছে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পার্সোকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর। চীনের সহায়তায় চলতি বাজেটের মধ্যে তিস্তা উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে, সংসদকে জানালেন পানি সম্পদ মন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং দুইজনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার সহ
1: তিনজন
2: ข้อนี้ผมมองอย่างนี้นะพรรคประชาชนเนี่ยก็คือก้าวไกลเก่าดร.โจชัยวัฒน์เนี่ยได้ได้แสนเจ็ดหมื่นหกพันเนี่ยนะคิดเป็น 8.3% ก็ต้องถือว่าเป็นความพ่ายแพ้และถดถอยของพรรคประชาชนในการชิงตำแหน่งผู้ว่ากทม.เพราะคราวที่แล้วเนี่ยคุณวิโรจน์มาที่3อันดับเท่ากันนะแต่คุณวิโรจน์ตอนนั้นเนี่ยเขาได้ 253,938 คะแนนตอนนี้จาก 25,000 ที่คุณวิโรจน์ได้เนี่ยคุณชัยวัฒน์ได้เหลือแค่ 107,000 และเปอร์เซ็นต์เนี่ยคุณวิโรจน์ตอนนั้นเขา 9.49 ตอนนี้เหลือ 8.3 ถือเป็นการถอยหลังถดถอยลงเอาเป็นว่าแฟนคลับของพรรคประชาชนที่มาเลือกเนี่ยน้อยลงในขณะที่ประชาธิปัตย์เนี่ยถอยหนักกว่าเพราะว่าประชาธิปัตย์คราวที่
1: ได้ 250,000
2: เนี่ยเขาได้ 250,000 คุณส่งอาจารย์สุชัชวีลง
1: คือทั้งประชาธิปัตย์แล้วก็ทั้งพรรคประชาชนตอนคุยเรื่องก็ 250,000 ประชาธิปัตย์ก็ 250,000
2: คะแนนเขาบี้บี้กันห่างกันแค่หลัก
1: เพราะฉะนั้นก็คือ
2: หลักต่างกันหลักหลักร้อย
1: หลักร้อยอะไรเงี้ยคือทั้งสองฝ่ายเนี่ยที่เหลือแค่แสนกับ 1,800 กับอีกแสนกับเท่าไหร่นะฮะ70,000อย่างเงี้ยก็คือคะแนนที่เบี่ยงไปให้มาริกาแล้วก็อุชชาตินั่นแหละแล้วก็จำนวนคนที่มันลดลงด้วย
2: ครับ
1: ค่ะ
2: คือจำนวนคนที่ลดลงเนี่ยแต่ว่าคะแนนชัดอาจารย์ชัดชาติเขาขึ้นเนี่ยผมถือว่าก็แสดงว่าคนที่เขาต้องการเลือกชัดชาติเข้ามาครบนะ
1: ไม่ถอยนะมันเพิ่มขึ้นด้วยค่ะคราวแล้วก็ได้ 1.3 ครั้งนี้เพิ่มอีกเป็นอีกล้านหนึ่งอีกแสนหนึ่งใช่ไหมคะที่ก็คิดว่าคนเลือกเก่าก็อยู่ครบแถมเทใหม่อาจจะไปจากประชาธิปัตย์หรืออาจจะก็ไม่ใช่ว่าไปจากประชาชนหรอกเพราะว่าประชาชนเนี่ยหายไปตั้ง 50,000 กว่าถูกไหมคะแล้วก็ประชาธิปัตย์เนี่ยไม่ใช่สิประชาชนเนี่ยหายไป5

0: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। সো আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন। আপনারা শুনছিলেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি মর্নিং মাইক নিয়ে, থাকবো সকাল 11টা পর্যন্ত। নাও ইটস এ ব্রেক টাইম, সো একটা ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।